0: ওকে দেখ মালকোভিন্দিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুনসালে সফরেশন আবার মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউ নো ফো আপোয়ু বা ডিজেনভলভমেন্টু
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন otas phone bana sound phone ida ne ida juventudi mustengi hanoin ida ke phone laosona to continua ba hanoin ida ke sirahalo la condiso sito sound no condisaun ka ambiente pobuninian mabe ida precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobuidane nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin falling ni dependencia nema problema agora haune mehi ba na sound ida ne ba contribui ba desenvolvimento ne habile deham bo tep tebes tamba sai ma udi ham bo

0: ওকে দেখ মালকোভিন্দিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জবেন তু দি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউ নো ফো আপোয়ু বা দে জেনভলভমেন্টু
1: লস দুনি কাতা ইতা জবেন তু দি রানে জবেন তু দি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জবেন তু দি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন otas phone bana sound phone ida ne ida joventuri mustengi hanoin ida ke phone laoson atu continua ba hanoin ida ke sira halo la condiso sito sound no condisaun ka ambiente pobuni nian mabe ida precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobu ida ne nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin falling ni dependencia nema problema agora haune mehi ba na saun ni dane ba contribui ba development ne habile de ham bot tep tebes tamba sare ma de ham bot husi inisu hawa aprende no ha consciente ba realidade na saun ne precise development development ne mak modernization modernization sociedade antiga ka sociedade atrasado ba sociedade moderno ka sociedade avançado ne mak importante agora atu transforma sociedade maka ita tengi transforma lu kita ni hanoin আদু ট্রান্সফর্মা ইতানে হানোইন মাকা ইতা

ওকে দেখ মালকো ভিনতিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকো ভিনতিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম।